0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: জং কা স্পেশাল ইনটেনসিভ রিভিশন আর হাজার আটন রিউ কলপই
2: ngayo sngo bahakan ni kindan kibanwan shi yeng jonga nganle kum no
0: kabaso chu ai ka jing tip badai ha ka enumeration phase na do ka lai photari ujaliu hado ka arpo khandai tari unaitung ar hajar arpo hnriu
2: tingan le kum no latanga dan ka jing kli
0: lei lei phila ban phun she i boot level officer BLO but yo ai ka jing tip ki baron kam baro
2: ti kum no pat ngan yo yo number i BLO
0: phun ha u i we khandai san not bat pan jingerap pan yo kren bat i BLO lane download bat play ya ka ECI net app la da don kam jing batai jing pen chai ne jingerap ka dai tang ka ba shu fon
2: ka ta te ke suk phi
0: ho ai ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren bat i BLO
2: ken mau ka jing tip badai men ta ka ya rap ban pen ti kna ya ke record ba biang la chai la da don kam jingerap শুফোন ইয়া ইবিএলও পাতিও জুবাব ইকি জিংকলি
0: কা ইনিমোরেশন ফেস লাইপোথরিক উজলিও হাদো কা আরবখন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপোন রিও
3: ইয়া ত্রেলাং ইয়াশিমতা বাদিও জিংকন্থো লাওনলাম শফি দ চিফ ইলেক্টরাল অফিসার মেঘালয়া
4: আকাশবাণী এফএম জপি

কানিগরিক আকাশবাণী শিলং খুবর বনপুলি দা ইমে বারুলিন খারশিয়ে কিমাত কি কবা কংসান জং খুবর পিনপাও ক জাপান ইয়াক জিনডন জিংমুদ জং কা নমাস্তি হাদিন ক জিং আইকুবলাই কল্যাং জং উমন্ত্রী রংবা দু উ নরেন্দ্র মোদী বাদ কা মন্ত্রী রংবা দু ক জাপান কা সানে তাকাইচি হাগ জিংওয়ান জং কা স ইন্ডিয়া খট কমন্ত্রি প্লাটিংকা কা নির্মলা সীতারমন ইয়া কি কম্পানি জঙ্গা ফ্রান্স বনিয়ত্রেলাং বাদ কা ইন্ডিয়া বাদ বন খট খনাং বন কট সগথং জঙ্গা বিকশিত ভারত আর হাজার সাউপুণ্য খট উমন্ত্রী রংবা উকনরাট সংমা বন লং কি বলপনখ্রে হাপেডেন কি জিংকলা কা সুইনবেন বনিয়ালাম সক জিংদাব বাম হাগ জিল্লা বাদ বনিয়াদা রু ইয়া কি তলং উম বাদ কিন্তু উমন্ত্রী কতনাথ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন উ মার্কিউস।